0: तुमको लास तुमको फाफी
1: नि वलोतेने दे नि नि सोरन अमनी फनासाननाया वतिया रुसी जाय फिरनेना एटेरितनाय फा हनापेनाय बेबे कुकु अमजो फतोना अमला सार्टने मदगास्कार जाओ पोलिटिका सिनि इकोनोमिक जाय दे फाले fatongavana eto zao dia fanehoana amin'ny firenena rosiana ny fahavononanay iaraiasa amin'ny firenena rosiana amin'ny lafiny rehetra izay voalazanao teo andriamatoa filoha ny resaka sosialy, ny resaka fampianarana, ny resaka fahasalamana, ny resaka angovo sy ny hidrocarbure, ny resaka infrastructure sy ny lafiny aramiaramila vonina amin'ny fiaraha-miasa tanteraka ny firenena malagasy hanokatra fiaraha-miasa vaovao taoriny dimy amby dimampolo taona zay efa niarahana hatramin'izay ndray matao filoha dia vonina anova hanokatra fomba fiaraha-miasa vaovao firenena rosiana zay mba ohatra ao an' afrika
0: saotra tompoko lahy saotra tompoko vavy